0: শ্রোতা বন্ধু মানুষ শুভেচ্ছা জনাই আরম্ভ করছো আজির পরিক্রমা কার্যক্রম। মু হচ্ছি সত্যানন্দ,
1: মু জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতা বন্ধু,
2: ময়ূরভঞ্জর বরপুত্র পদ্মশ্রী পরমানন্দ আচার্য, যিকি তাঙ্কর সারা জীবন অধ্যয়ন এবং অন্বেষণ করে যে তথ্য সবু আমাকে দিয়ে যাই তার তুলনা নাহি। তাঙ্কর প্রতিমূর্তি বারিপদা শহরর দেউল সাহির বড়জগন্নাথ মন্দির পাখরে শিশু উদ্যানরে অবস্থিত। অগস্ট 29 তারিখ দিন তাঙ্কর জয়ন্তী উৎসব বেশ সমারোহে পালিত হয়েছি। আমি ময়ূরভঞ্জা সংগঠন তরফরু সুন্দর ব্যবস্থা হয়েছিল, তবে আসন্তু আমি ময়ূরভঞ্জার প্রতিষ্ঠাতা সভাপতিঙ্কু সাক্ষাৎ করিবা, যিকি পদ্মশ্রী পরমানন্দ আচার্যঙ্ক সম্পর্কে আমাকে কিছু কইবে। নমস্কার।
3: জয় জগন্নাথ। নমস্কার, মু সঞ্জয় কুমার চৌধুরী, আমি ময়ূরভঞ্জার অধ্যক্ষ।
2: আমার যে অগস্ট 29 তারিখ দিন প্রতিবর্ষ পদ্মশ্রী পরমানন্দ আচার্যঙ্কর জয়ন্তী পালন হুয়ে, এ সম্পর্কে
3: প্রথমে কই রখে, আমি আমার বরপুত্র মানুষ বা পূজ্য বা প্রণম্য মানুষ পূজা করা হচ্ছে আমার নৈতিক কর্তব্য, নৈতিক দায়িত্ব। যে জাতি তার পূর্ব সূরীঙ্কু মনে পকায় নাহি, যে জাতি বা যে পিঢ়ি তার পূর্বপুরুষঙ্কু মনে ন পকাইকি বা তাঙ্কর স্মৃতিচারণ ন করিকি, বা সে মানে যে দিশা এবং দশা নির্ণয় করিছন্তি, যে পথ প্রদর্শনকারী হিসাবরে সমাজরে পরিচিহ্নিত হইছন্তি এবং মান্যতা পাইছন্তি, সেইমানক কথাকু সেইমানকর কৃতিকু যদি আমি মনে ন পকাইবা, যদি আমি তাঙ্করি আদর্শরে অনুপ্রাণিত ন হবা, তেবে আমি নিজর ইতিহাসকু গোটে পূর্ণচ্ছেদ টানি দউছে। আগকু যিবা পাই হেলে ইতিহাসকু ধরি রখি বর্তমানরে নিজকু প্রতিষ্ঠিত করিবাকু পড়িব এবং ভবিষ্যতর নকশা আঙ্কিবাকু পড়িব। পদ্মশ্রী পরমানন্দ আচার্য জনে এভলি ব্যক্তিত্ব, ময়ূরভঞ্জর জনে বরপুত্র ভূমিপুত্র, যাঙ্কর নীতি, যাঙ্কর আদর্শ, যাঙ্কর বিদ্বত্তা, যাঙ্কর জ্ঞান, যাঙ্কর গারিমা, সর্বোপরি যে মনীষপণিয়া ভাব।

মার্জনা প্রথমে করা যাব ক্ষীরের, দ্বিতীয় করা যাব দধিরে, তৃতীয় প্রহরের ঘৃতরে ঘর্ষণ করা সঙ্গে সঙ্গে চতুর্থ প্রহরের মধুর স্নান করা যাব। ফলরে বিভিন্ন প্রকার আজ্ঞা কোণ হয়ে তা না ফল মিলি থাকে, আমি করা কোণ সেই মধ্যরাত্রি হয়ে যাব সেই সময় করা যাব কোণ।

0: ছাড়া বাহাগর তো করি দেলে না নাই
1: হ্যাঁ
0: সবু তো সেই থিরু দেইচন্তি না আউ কোঠু আনি দেইচন্তি কইলু টিকে মতে হেইতি মু ভল্লারে ভল্লারে কই দউচি হ মতে নেই মো বাপ ঘরে ছাড়ি দেয়া মু এটি দণ্ডে রহিবি নি কেতে কথা শুনিবি নি হ্যাঁ
1: আলো এ নে তো আলো নে তো শুনু শুনু ভলা
2: পোকা কম্বল আরে তু পোত ছতা অহরে চন্দরা আজি গাঁর কথা আরে গাঁর কথা আরে গাঁর কথা
3: ভাইনা খবর বড় জবর ভাইনা খবর বড় জবর
4: কিবে কহুনু কেতে ফেড়ে হেউচু কি খবর
3: মা নাহি ছুয়া কান্দে কুয়া কুয়া কদরি বগিচা ভিতর ভাইনা ভাইনা খবর বড় জবর ও ভাইনা খবর বড় জবর
5: হে চন্দরা
6: আজ্ঞা
5: হে কাহা ছুয়া কি রে
6: আজ্ঞা সে সদেই বারিক জই তার দি বর্ষ হেলা কলিকতারে ঝিও এনে বাপ ঘরে গলা বর্ষ কথা তো তুমি জানিছ ভাইনা কুয়াড়ে গপেই দেলা যে কেহি তার পতা পাইলেনি এবে দেখিবা আস তারি বাড়ি বুঝল ভাই না তারি বাড়ি কদরী বগিচারে পিলা পড়ি কেমতি তাক ছাড়ুছি পরা
7: ওলিকি ককি
5: হেলা হেলা বুড়া তিয়ে হেইতা বাপা আউ ইয়ে ঝিয়ারি বাহাগর ভালরে ভালরে হেইগলা তো ছকড়ি
8: শুনিলে নাটক মাটির মনুষ্যর প্রথম ভাগ মূল রচনা কালিন্দী চরণ পাণিগ্রাহী এই নাটকর দ্বিতীয় ভাগ শুনিবে আসন্তা গুরুবার ଦିନ ଗୋଟେ 20 ମିନିଟ୍ରେ ତେ ଭଉଣୀ ଆଜି ତ ସମୟ ହୋଇଯାଇଛି ଆଜି ପାଇଁ ମହିଳା ମହଲ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖି ରହୁଛୁ ନମସ୍କାର।

0: শুনলে কতটি সুকুম সঙ্গীত আকাশবাণী বারিপদা পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারিবে অল্প সময় মধ্যে।
1: আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটক কেন্দ্রর প্রচার করছু কার্যক্রম যুবশক্তি প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।

0: আজকার কার্যক্রমের সময় অবধি তো সরিলা সবুদিন ভাই আজ আমার শ্রোতাবন্ধু মানুষ আমার চাষী ভাই মানুষ কহিবা কার্যক্রম সম্পর্কে এবং তাঁর সমস্যা সম্পর্কে একথা লেখিকি আমাকে আমার কার্যক্রম পঠাইলে আমি ডায়াল আউট কার্যক্রমে সামিল করা এবং আপনার সমস্যার সমাধান করা চেষ্টা রহব। আমার ঠিকানা হল চাষবাস বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা পিন নম্বর 757002 জেলা ময়ূরভঞ্জ।
1: আমাকে শুণুথা সমস্ত শ্রোতা ভাই ও ভী মানুষ পুণি থেকে শুভেচ্ছা জনাই আজ চাষবাস কার্যক্রমকে এইটি রাখুছু।
0: নমস্কার।